മാതാവിനെ നമ്മൾ കറങ്ങേ പിന്നെ ഉൻ മേലാണ് ഉൻ അനേ മോക്കണം ഹംബ്രേ ബിരാട്ടു കുശി പിയൻ ചോറി ജാ പായോ തീ കമ്പ്യൂട്ടർ കിണ്ടാൻ ദുഃഖെ തോ പായൻ ചട്ടാനിയൽ ദൂഷെ কম্পিউটার বিক্রি করলে শিকাও নে আনি মারমাত করলে নেপাল কে নম্বর ওয়ান হারু এন্ড সাতো এডুকেশন সেন্টার হো নিয়া ও সিপিএন মা তো কম্পিউটার পাওনু কা সাথে কম্পিউটার শিকাও নে রকেই কতম বিক্রি হালে মা ঘর মা বিগ্রো ঘর মই ব্যাংক মই সব স্কুল অফিস দুন সুকে সং সস্তা মা বিগ্রো এই আয়ের আপ বানাউনে সুবিধা পিন ছায় জুসি ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাকচা কুপিন ব্যবস্থা আছে হই কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার ফটোকপি মেশিন ইন্টারকম সিস্টেম ইনভার্টার সোলার সিস্টেম আর ইনভার্টার কো ব্যাটারি পানি পাইনছা সিসি ক্যামেরার ভরপুর তো ইন্টারনেট পানি পো জোড়িনছা থাও আমার মনে কই রাগে ডাকে আও তাল নো বেতাল মহিদের ফের দুকা পাইলা নি ঝুসি আও এ ফোন নম্বর 0215 45787 98 42 35 541 আব হয়ো আব গুড ভেরি গুড ভেরি গুড